শ্রোতা বন্ধু, ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা শুণুচ্ছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হেউছি মেডিয়ম ওভরে 248 মিটার তথা 1206 কিলোহর্টজ যোগে, এফএমরে 100.3 মেগাহর্টজ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। শেষরে গাইছন্তি শিল্পী ইতিশ্রী বেহেরা ধর্মানন্দ বেহেরাঙ্ক গীত রচনা।

আকাশবাণী সম্বলপুর জুহার আঞ্চলিক খবর পড়ুছন বন্দিতা মিশ্র। রাজ্যের মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মানকে আউ কিছু সময় আউতরু ছাত্র সংসদ নির্বাচন লাগি ভোট হেবা। উপরবেলা 2 বজে তক মতদান হেবারকে থিবার বেলে সঞ্জবেলে ফলাফল ঘোষণা করা যিবা। আইবাকাল নয়া করে নির্বাচিত প্রতিনিধিঙ্কর শপথ গ্রহণ সমারোহ করা যিবা। নির্বাচনকে নেইকরি ক্যাম্পাস মানকে উষ্ণাকি দেখা দেইথিলা বেলে পুলিশ প্রশাসন তরফু কড়া সুরক্ষা ব্যবস্থা করা যাইছে। এন জনাই দিয়া যাইপারে যে রাজ্যর 328টা মহাবিদ্যালয় আউ 13টা বিশ্ববিদ্যালয় ন ছাত্র সংসদ লাগি নির্বাচন হেউছে। বিশৃঙ্খলা পরিস্থিতিকে নজরথি রখিকরি কেতেটা শিক্ষা অনুষ্ঠান ন কর্তৃপক্ষঙ্কর তরফু ক্যাম্পসকে সাইন ডায় ঘোষণা করা যাইছে। বিদায়ী রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্বমপাটিকর সম্মানথি গলাকাল ভুবনেশ্বর ন নৈশ ভোজির আয়োজন করা যাইথিলা। এই অবসরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, হাইকোর্টর মুখ্য বিচারপতি জষ্টিস হরিশ টন্ডন, উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া, রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী, মুখ্য শাসন সচিব অনু গর্গ সহিত অলগা মানে উপস্থিত থিলে। সূচনা অনুসারে শ্রী কম্বম পাণ্ডিকর কার্যকাল সরলা উত্তরু ব্রজমোহন রামকু ওড়িশার নূয়া রাজ্যপাল ভাবে নিযুক্তি দিয়া যাইছে। সব ইন্সপেক্টর স্তরর পদবি লাগি হেবারকে থিবার মিলিত পুলিশ সেবা পরীক্ষা 2024 লাগি আবেদন করিথিবার প্রার্থীমানে আইষ্ঠানু সেমানকর অপডেট তথ্য পোর্টালথি দাখল করিপারবে বলি ওড়িশা ইউনিফাইড সার্ভিসেস স্টাফ সেকশন সিলেকশন কমিশন তরফু বিজ্ঞপ্তি বাহারিছে। বিজ্ঞপ্তি অনুসারে আইষ্ঠানু আইবা 29 তারিখ তক কমিশনকর ওয়েবসাইটথি প্রার্থীমানে সেমানকর তথ্য দেইপারবে বলি কুহাযাইছে। ভুবনেশ্বর ন ওড়িশা রাজ্য বিপর্যয় পরিচালনা কর্তৃপক্ষ ওজ্রামা তরফু জাতীয় বজ্রপাত সুরক্ষা কর্মশালা আজমূল হেবা। রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী কর্মশালার উদ্ঘাটন করবে। এই অবসরে দেশের না করা বৈজ্ঞানিক আ বৈষয়িক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় গবেষক আ বিশেষজ্ঞ মানে যোগ দেবে। ইথি বজ্রপাত সুরক্ষা লাগি এসওপি আউ কার্য যোজনা তৈয়ার হেবা। ঝারসুগুড়া বীর সুরেন্দ্র সাই বিমানবন্দরর সম্প্রসারণ লাগি কেন্দ্র সরকার 2100 কোটি টঙ্কা মঞ্জুর করিছন। প্রস্তাবিত সম্প্রসারণ কাম ভিতরে রনওয়ে বঢ়াবার সহিতে 2 নম্বর টর্মিনাল আউ নূয়া প্রশাসনিক কোঠা তৈয়ার করা যিবা। এতার সহিতে ট্যাক্সি ট্র্যাক, অ্যাপ্রোচ লাইটিং, অত্যাধুনিক ন্যাভিগেশন ব্যবস্থা আউ পার্কিং ব্যবস্থার সম্প্রসারণ করা যিবা বলি বরগড় সাংসদ প্রদীপ পুরোহিত কহিছন। শ্রীজগন্নাথ দর্শন যোজনাথি সম্বলপুর জিলানু গলাকাল 19টা বসথি 665 জন তীর্থযাত্রী পুরী যাইছন। ইমানকর সঙ্গে 19 জন অধিকারী আউ 19 জন স্বাস্থ্যকর্মী ফিল যাইছন। গলাকাল সঞ্জবেলে সম্বলপুর ন অতিরিক্ত জিলাপাল অশোক কুমার ভৈঙ্কর সহিতে অলগা অধিকারী মানে উপস্থিত রহিকরি বস যাত্রার শুভারম্ভ করিথিলে। বরগড় পৌরাঞ্চল আউ তার আখরপাখর 21টা গাঁকে নিকির হেবারকে থিবার বরগড় মাস্টার প্ল্যান 2040 বাবদে গলাকাল গোটে উচ্চস্তরীয় বৈঠক হয়ে যাইছে। জিলা গ্রাম্য উন্নয়ন সংস্থা পরিচ্ছন্ন হয়েবার বৈঠকটি মাস্টার প্ল্যানকে নিকিরে আসিথিবা লোকঙ্কর আপত্তি অভিযোগ আউ প্রস্তাব বাবদে বিচার করা যাইথিলা। সূচনা অনুসারে আইবা 15 বছরর বিকাশকে নজরথি রখিকরি তৈয়ার হয়েবার মাস্টার প্ল্যানটি রাস্তাঘাটর সংযোগীকরণ ভিত্তিভূমির বিকাশ উপরে জোর দিয়া যাইছে। বৈঠকটি বিধায়ক অশ্বিনী কুমার ষড়ঙ্গীঙ্ক সহিতে জিলাপাল আউ অলগা অধিকারী মানে উপস্থিত থিলে। ভুবনেশ্বর আইসিএআর পরিচ্ছন্ন রাষ্ট্রীয় মহিলা কিষাণ দিবস আজ পালন করা যিবা। এটি রাজ্য সরকারকর কৃষি ও কৃষক কল্যাণ বিভাগর সচিব সচিন রামচন্দ্র যাদব মুখ্য অতিথি ভাবে যোগ দেবে। এই অবসরে মহিলা চাষীমানকর কল্যাণ আউ সেমানকর বিকাশ বাবদে আলোচনা করা যিবা বলি জনাপড়িছে। বন্দে মাতরম ক্যাম্প 2026 অবসরে

যুব ভারত সম্বলপুর তরফ জেলা প্রশাসন ও সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগ থি গলাকাল গোটে শিক্ষণীয় ক্ষেত্র পরিদর্শন কার্যক্রম হয়ে যাইছে। এটি দেশের ভিন ভিন জায়গানু আসিবার দেড়শ নু অতকা জুয়ান পিলা টুকেল সামিল হয়েকি সম্বলপুর ঐতিহাসিক সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদ বাবদে জ্ঞান দিয়ে ই পরিদর্শন কার্যক্রমটি অংশগ্রহণকারী মানে হীরাকুড ড্যাম পাওয়ার হাউস নেহেরু মিনার দেবরিগড় অভয়ারণ্য ও ঘণ্টেশ্বরী মন্দির বুলি দেখিছন। আইএএম সম্বলপুর পরিচ্ছন্ন যুব সঙ্গম সাত নম্বর খেপ গলাকাল শুভারম্ভ হয়েছে। ওড়িশা ও হিমাচল প্রদেশ ভিতরে সাংস্কৃতিক আদান প্রদান ভাবনার একতা আ জাতীয় সংহতিকে বরকস করবারটা হেউছে ইতার মুখ্য লক্ষ্য। আইএএম সম্বলপুর নির্দেশক প্রফেসর মহাদেব জয়সওয়ালকর অধ্যক্ষতাটি হেইতিবার উদ্ঘাটনী সমারোহটি মুখ্য অতিথি ভাবে না করা সম্বলপুরী কণ্ঠশিল্পী পদ্মশ্রী জিতেন্দ্র হরিপাল যোগ দিয়েছিলে। আইবা তিন দিন তক রাজ্যের ভিন ভিন জাগান চড়ক মারবার সহিত বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। চব্বিশ ঘণ্টা ভিতরে চড়ক মারিকি বর্ষা হওয়া বলে অঠরটা জেলাকে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। এচনির আঞ্চলিক খবর ইন শেষ হলা। এটার আরবেলার আঞ্চলিক খবর শুনিপারবে রাতে সাত বাজিকি দুই মিনিট থি। জুহার।

0: ଆମେ ଏକ ପିଛା 200 লিটর প্যানে 500 গ্রাম কপর অক্সিক্লোরাইড 50 শতকড়া WP আর 30 গ্রাম স্টেপ্টোসাইক্লিন কে গুলি করে গছনে ঝিটমা। এই বুনাধান গছে আর বি কীরা মানে লাগি করে ফসল নোকসান করতেছন, সেটা মানে হল কাণ্ডবিধা আর পতরমুড়া কীরা। এই কীরা মানকে ছড়াবার অছে বেলে আমকে একর পিছা 200 লিটর প্যানে 60 মিলিলিটর ক্লোরান ট্রানিলিপ্রোল 18.5 শতকড়া SC কি 50 গ্রাম ফ্লুবেন্ডিয়ামাইড 20 WG কে মিশাই করে স্প্রে করবাকে পড়বা। কিনে হলে দানাদার কার্টাপ হাইড্রোক্লোরাইড 4G কে একর পিছা 10 কেজি হিপাসে দেবাকে পড়বা। এটা তো গলা বুনাধান বিষয়ে, এবে আমি জানমা রূপাধান বিষয়ে। এবে কেরা বাহারবা সময় হইযাইথিবা না, এই সময়ানে সার হিপাসনে একরেক ঢিপ জমির লাগি 16 কেজি ইউরিয়া 10 কেজি MOP আর মঝিয়ালি আর খালুয়া জমির লাগি একর পিছা 20 কেজি ইউরিয়া 13 কেজি MOP দেমা বেলে পচকে সারর আর অভাব নাই হিয়ে না। রূপা ধান চাষনে এবে উকেন কীরা ধরবার বি বেশি দেখবাকে মিলছি। তো এটাকে কমাবার লাগি একরেক জমি হিসাবনে 40 গ্রাম থাইওমিথোক্সাম 25 শতকড়া WG কে 200 লিটর প্যানে গুলি করে স্প্রে করমা বেলে ভল কাম দেশি। আমার অঞ্চলে আমার খুব গুড়া চাষী ভাই বোন মানে আজকাল কপা চাষ ফুনি করুছন না, এই চাষর কেন্দা করে যতন করমা সে বিষয়ে বি জানি রখমা। যদি জমিনে পান জমি করে পতর মানে লাল রঙর দিশুথিবা না বেলে তাকে কমাবার লাগি একর পিছা 10 লিটর প্যানে 100 গ্রাম ম্যাগনেসিয়াম সলফেট আর 100 গ্রাম ইউরিয়াকে গুলি করে ঝিটি ঝিটি দেমা। বাকি চাষর ভলিয়া ই কপানে ফুনি রোগ আর কীরা মানে লাগি করে খুব নোকসান করে পকাশন। কীরা ভিতরে নে যৌ কীরা, উখেন কীরা, পতর ডেগা কীরা, দহিয়া কীরা আর ধলা মাছি মানে বেশি করে ধরতেছন। ইমনকে কমাবার লাগি লিম তেল 600 নু 800 মিলিগ্রাম আর 200 গ্রাম সাফিকে মিশাই করে দেমা। যদি আর্থিক দেহলি সীমা টপি গলা না বেলে রাসায়নিক উপেনে ইমনকে ছড়াবার ব্যবস্থা মানে করমা। সেটা হল 200 লিটর প্যানে 80 গ্রাম ফ্লোনিক আমিড 50 শতকড়া WG কি 80 গ্রাম থায়োমেথোক্সাম 25 শতকড়া WG কি না হলে 400 মিলিলিটর বুপ্রোফেজিন 25 শতকড়া SC কি 240 গ্রাম ডাইফেন্থুরিয়ন 50 শতকড়া WP কে গুলি করে স্প্রে করমা। আমি আজি যেন সবু চাষ মানকর যতন বিষয়ে জানলু তাকে চাষে লগালে আগলি ঠানু আর হেতকা অমল মিলি পারবা।
1: শুনিলে কৃষিভিত্তিক কার্যক্রম চাষর কথা, উপস্থাপন করেছিলেন প্রণতি মিশ্র। গীত গীতাঞ্জলি কার্যক্রমে এথর আসন্তু শুনিবা কেতোটি ভক্তি গীত। কণ্ঠশিল্পী পিনাকী নায়ক, গীতরচনা অলেখ বিশ্বাল, সঙ্গীত নির্দেশনা সঞ্জয়।

শ্রোতা বন্ধু, বর্তমান শুনন্তু ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক জনসেবার 25 বর্ষ পূর্তি অবসরের বিশেষ কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর অল্প সময় মধ্যে।

0: চাষী ভাই ও ভৌণী মানে আপন মানঙ্কু আবশ্যক যোগ্যতা আধারে পিএম কিষান যোজনার সুবিধা উপলব্ধ করাইবা লাগি বিশেষ পদক্ষেপ হাতকু নেইছন্তি রাজ্য সরকার।
1: 2024 সেপ্টেম্বর 8 তারিখরু নভেম্বর 8 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চালু রহিব।
0: যেউ চাষী মানে পিএম কিষান যোজনার সামিল থাই মধ্যে নিজ পঞ্জীকৃত নাম বিবরণী বা প্রোফাইল সহ জমিজমা সংক্রান্তীয় তথ্য সংযোগ করি নাহান্তি সেমানকু আর্থিক সহায়তা উপলব্ধ হই পারু নাহি।
1: এথিপাইঁ চাষী ভাই ও ভৌণী মানে নিকটস্থ জনসেবা কেন্দ্রকু যাই জমিজমা তথ্য প্রদান সহ কৃষক ও

শ্রোতাবন্ধু, পবিত্র শারদীয় দুর্গাপূজা নবরাত্রি অবসরের আজ পঞ্চম দিন মা স্কন্দমাতা রূপ এই স্বরূপের সে আজ পূজা পাইবে। সিংহাসনাগতা নিত্যং পদ্মশ্রীত করদ্বয়া শুভদাস্তু সদাদেবী স্কন্দমাতা যশস্বিনী। কুমার কার্তিকেয়ঙ্কর অন্য নাম স্কন্দ। প্রসিদ্ধ দেবাসুর যুদ্ধে সে দেবতামানঙ্কর সেনাপতি হয়েছিলেন। পুরাণরে তাহাকে কুমার শক্তিধর কহি তাঙ্কর মহিমা বর্ণনা করা যাইছে। কার্তিকেয়ঙ্ক বাহন ময়ূর, তেণু তাঙ্কু ময়ূর বাহন বলে মধ্যে কুহাযায়। সেই ভগবান স্কন্দঙ্কর মাতা হইতিবারু মাতা দুর্গাঙ্কর এই পঞ্চম স্বরূপর নাম স্কন্দমাতা হইছে। নবরাত্রি পূজার পঞ্চম দিবসরে এহাঙ্কর উপাসনা অত্যন্ত শুভ এবং মঙ্গলদায়ক। এই দিন সাধকর মন বিশুদ্ধ চক্ররে অবস্থিত হুয়ে। মাঙ্কর বিগ্রহরে ভগবান স্কন্দ বাড়ক রূপরে কোলরে বসি থাকে। স্কন্দমাতা দেবীঙ্কর চারিভুজ ডাহাণ পট উপর হাতরে সে ভগবান স্কন্দঙ্কু কোলরে বসাই ধরি থাকে এবং সেই পটর তল হাতটি উপরকু টেকি সেথি কমল পুষ্পটি ধরি থাকে। বাম পটর উপর হাতরে বরমুদ্রা দেখাও থাকে এবং তল হাত উপরকু টেকি সেথিবি কমল পুষ্প ধরি থাকে। মাঙ্কর বর্ণ পূর্ণতঃ শুভ্র, সে কমল আসনরে বসি থাকে, তেণু তাঙ্কর অন্য নাম পদ্মাসন অটে। সিংহ মাঙ্কর বাহন অটে। শাস্ত্রে নবরাত্র পূজার পঞ্চম দিবসরে বিশেষ মহত্ব কুহাযাইছে। বিশুদ্ধ চক্রে যে সাধকঙ্কর মন অবস্থিত থাকে তাঙ্কর সমস্ত বাহ্যক্রিয়া ও চিত্তবৃত্তি লোপ হয়ে যায়। সে বিশুদ্ধ চৈতন্য আড়কু অগ্রসর হেউথান্তি। তাঙ্কর মন সকল ভৌতিক সাংসারিক তথা মায়িক বন্ধনর বিমুক্ত হয়ে পদ্মাসনা স্কন্দমাতাঙ্ক স্বরূপরে পূর্ণতঃ তল্লীন হয়ে যায়। এই সময়ের সাধক পূর্ণ সাবধান হয়ে উপাসনা কার্যে অগ্রসর হওয়া আবশ্যক। সে নিজের সমস্ত ধ্যানবৃত্তি একাগ্র করে সাধনা পথরে আগকু যাওয়াকু হব। মা স্কন্দমাতাঙ্কর উপাসনা কলে ভক্তঙ্কর সকল ইচ্ছা পূর্ণ হয়ে থাকে। এই মৃত্যুলোকরে বি তাঙ্কু পরম শান্তি ও সুখ অনুভব হুয়ে। তাঙ্কু পাই মোক্ষর দ্বার খোলিবা স্বতঃ সুলভ হয়ে যায়। স্কন্দমাতাঙ্কু উপাসনা কলে তা সহ ভগবান স্কন্দঙ্কর উপাসনা বি স্বতঃ হয়ে যায়। এই বিশেষতা কেবল একনিষ্ঠ ভক্তঙ্কু মিলে, তেণু স্কন্দমাতাঙ্কর উপাসনা প্রতি বিশেষ ধ্যান দেওয়া আবশ্যক। মাতা সূর্যমণ্ডলর অধিষ্ঠাতি দেবী হইথিবারু তাঙ্কর উপাসক অলৌকিক তেজ কান্তিরে সম্পন্ন হয়ে যাতে। তাঙ্কর চতুর্দিগরিক অলৌকিক প্রভামণ্ডল অদৃশ্য ভাবে পরিব্যাপ্ত হয়ে থাকে। সেই প্রভামণ্ডল প্রদক্ষিণ তাঙ্কর যোগক্ষম নির্বহন করে চলে। তেণু আমাকে একাগ্র ভাবে মনকু পবিত্র রাখি মাঙ্কর শরণ গ্রহণ করিবাকু পড়িব। এই ঘোর ভবসাগরর দুঃখর মুক্তি পাই মুখ্য

শ্রোতাবন্ধু আপনার শুনেছেন কতটি হিন্দি কথাচিত্রর গীত আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্রর। এথর দ্বৈতকণ্ঠে শিল্পী হলে মোহিত চৌহান এবং শ্রেয়া ঘোষাল। গীত রচনা করেছেন গুলজার, সঙ্গীত এ আর রহমান, কথাচিত্র জপ্ত খে জন।

0: জনে ভৌণী কল করছেন। হ্যালো
1: হ্যালো দিদি নমস্তে।
0: নমস্কার, ভালো আছেন?
1: ভালো আছো? তুমি কেমিতি আছো দিদি?
0: মু ভালো আছি। আপন কহন্তু আপন কেমিতি আছেন, পরিচয়টা দিলে। হ্যালো
1: কুমারী মাঝি।
0: কুমারী মাঝি
1: উপসরা ব্লক।
0: আচ্ছা, প্রথমে কহন্তু ভনে কো ভজনটা শুনিবা কো ইচ্ছা করিবে, তারপরে আমি কথা হবা। মঙ্গলা আরতি আও কোন করুথিলে?
1: সুতা কাম করছিলি?
0: হ্যাঁ। আচ্ছা, এবে তো দশরা চালিছি, তো পূজা পাই কোন প্রস্তুতি করছন্তি?
1: তে
0: কহন্তু কহন্তু।
1: আর ফুল তোলা মনে করছিলি
0: দশরা দেখি যাবে নাকি? আর কোন কোন প্রস্তুত করছেন? কিছু পিঠাপড়া, নয়া ড্রেস, শাড়ি করছেন? আজ তো পঞ্চমী ভনী, পঞ্চমীরে কোন পূজা পর্ব কোন করছেন কি? কোন পূজা কেম কোন কোন করন্তি কহন্তু?
1: বিজয়া দশমী দিন
0: দশহরা দেখি যাতে নাকি? ভবানী পাটনা আসতে? আও
1: লড্ডু গাঁ যাও?
0: লড্ডু গাঁ যাতে, সেটি তো বড় বড় মেঢ় সব বসিব। ঘরে সব কে কে অনেক?
1: স্বামী আছে, পুয়া আছে, দুইটা ঝিও গোটে আছে, পাঁচ পরিবার আছে।
0: সুখী পরিবার নাকি ভনী? সমস্তে মিশিকি দেখি যাবে। পিঠা সব কোন বনেবে? হ্যালো, তথাপি আপন আম সহ কথা হলে আমি বহুত ভাল লাগিলা। এই দুর্গা পূজার আপনার শুভেচ্ছা। চলন্তু ভনী, আপনার মন পছন্দর ভজনটা শুনে নেবা। ধন্যবাদ।

শ্রোতাবন্ধু নমস্কার। আম ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সবু প্রস্তুত করুছন্তি। সরকার প্রস্তুত করুথুবা যোজনাগুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্ক পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহাফলে সেবানঙ্কর বিকাশ সম্ভব হয়ে পারিব। এই পরিপ্রেক্ষীরে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র।

0: আজি আমার আলোচনার বিষয়বস্তু রয়েছে পলস মিশন ও আত্মনির্ভর ভারত। এ সম্পর্কের আলোচনা করা আজ আকাশবাণী স্টুডিও উপস্থিত অনেক ডক্টর প্রশান্ত কুমার পণ্ডা, বরিষ্ঠ বৈজ্ঞানিক ক্ষেত্রবিজ্ঞান তথা ভারপ্রাপ্ত অধিকারী, পুষ্টিকর ফসল গবেষণা কেন্দ্র ব্রহ্মপুর। তো প্রথমে কার্যক্রমকে ডক্টর পণ্ডাঙ্কু স্বাগত জনাইবা। ডক্টর পণ্ডা নমস্কার।
1: নমস্কার আজ্ঞা।
0: আজি যে আমার আলোচনা রয়েছে আপনার তো জাঁচি পলস বা ডালি জাতীয় ফসল আমি কাহাকু কহিবা?
1: পলস কহিলে আমি পাখাপাখি ডালি জাতীয় ফসল যেটা আপনার কৌন সে হচ্ছে আমার ভগবানের গোটিয়ে বরদান, অনন্য বরদান বলে কহিবি। কারণ সে এমিতি গোটিয়ে ফসল যেটা আমি ডাইকট বলে কুচে বা আপনার দ্বিজ গোটে ফসল, যার কি চটকা পত্রবালা ফসল। ধান হচ্ছে আমার সরু পত্রবালা, যেটা কি আমার ন্যারো লিফ্ট বলে আমি কুচে। তা আগেনস্ট ইয়ে হচ্ছে আমার ট্যাপ রুট সিস্টম বি তার রয়েছে, অর্থাৎ মুষল চের রয়েছে। এবং চেররে তার স্পেশালিটি হচ্ছে তা চেররে গণ্ঠি সৃষ্টি হব বা গুটিকা সৃষ্টি হব, যেটা কি আমি নোডুল বলে কুচে ইংরাজিতে, যেটা কি আমার বায়োলোজিক্যাল নাইট্রোজেন ফিক্সেসন করে। এবং তার রাইজোবিয়ম বলে গোটে জীবাণু, তা সহিত সিম্বায়োসিস প্রক্রিয়ারে সেমানে বায়ুমণ্ডলীয় যবক্ষার যানকু বিবন্ধন করিকি গছকু যোগান্তি। তেণু ইয়ার স্পেশালিটি হচ্ছে ডালি জাতীয় ফসলর। ইয়ে সার বেশি খোঁজে না, রাসায়নিক সার প্রয়োগ বহুত কম হুয়ে, এবং পরিবেশ অনুকূল ফসলটিয়ে, যে ফসলটি কম পানিরে মধ্যে হয়েপারিব, অল্প দিনিয়া ফসল, সেথিরে কম রাসায়নিক সার ব্যবহার হয়েপারিব, এবং সেথিরে কার্বন সিকুয়েস্ট্রেশন বেশি হুয়ে। ইয়ে এমিতি গোটে পরিবেশ অনুকূল ফসলটি।
0: তবে আম ওড়িশারে কেন কোন ডালি জাতীয় ফসল মুখ্যত চাষ করা যায়?
1: আম ওড়িশারে মু যদি কহিবি তাহলে প্রায় 13 প্রকার ডালি জাতীয় ফসল আমার হউচি।
0: কোন কোন সে
1: তাকু? হ্যাঁ, তার খরিফ ঋতুরে তাকু আমি ভাগবর্তন করা হয়েছি, খরিফ পলসেস আর রবি পলসেস বলি। খরিফ পলসেস রে মোটামুটি আমার 8-9 প্রকার হউচি, যেমিতি হরড় আমি গোটে কউচে, হরড় যেটা কি বহুত দীর্ঘ দিনর, প্রায় 5-6 মাস ডিউরেশন র হরড় ফসল তাকে কুচে। আউ গোটে হচ্ছে বিরি, মুগ, কোলথ, মথবিন, বরগুড়ি, তারপরে ডঙ্গরাণী গোটে হচ্ছে আপনার ওড়িশার, সাউথ ওড়িশার আমার পাখাপাখি কোরাপুট জেলার বি দেখা যাচ্ছে, গুয়ার আউ রাজমা, এটা হল খরিফ ফসল ভিতরে। রবি ফসল ভিতরে রয়েছে আমার চিকপি, যেটা আমার বুট কুচে।

0: 85টা মেডাল থি খালি 38টা মেডাল দেশর ঝি মানে জিতিছন। নারী সশক্তিকরণ এটা গোটে বড় উদাহরণ আয় বলে প্রধানমন্ত্রী কইছন। রাজ্যর মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় মানকে আয় ছাত্র সংসদ নির্বাচন লাগি ভোট হইছে। কেতেটা শিক্ষা অনুষ্ঠানর নির্বাচন ফলাফল বাহারি সারিথিবার বেলে আউ কিছি জাগান ভোট গন্তি চালিছে। আজ সকালর 8 বজে নু মতদান মূল হইকরি 2 বজে শেষ হইতিলা। কেতেটা জাগান বিশৃঙ্খলা দেখা দেইথিবার বেলে বাকি সবু জাগামানকে শান্তি শৃঙ্খলার সহিতে ভোট শেষ হইছে। নির্বাচনর ভোট প্রক্রিয়াকে শান্তি শৃঙ্খলাতি সারবার লাগি রাজ্য সরকারকর উচ্চশিক্ষা বিভাগ তরফ কন্ট্রোল রুম খোলা যাইকরি লাইভ মনিটরিং করা যাইথিলা। আইবাকাল নির্বাচিত সদস্য মানকর শপথ গ্রহণ সমারোহ শিক্ষা অনুষ্ঠান পরিসন্ন হবা। ইন জনাই দিয়া যাইপারে যে রাজ্যর 328টা মহাবিদ্যালয় আর 13টা বিশ্ববিদ্যালয় ন ছাত্র সংসদ লাগি নির্বাচন হইছে। রাইজে ভিন ভিন খনি আর শিল্পাঞ্চল ন জাতীয় ও রাজ্য রাজপথ ন বেআইন পরিবহন গাড়ি পার্কিং লাগি বড়ুথবার সড়ক দুর্ঘটনাকে রুকবার লাগি পদক্ষেপ নেবাকে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কু সম্বলপুর সাংসদ ধর্মেন্দ্র প্রধান চিঠি লিখিছন। খনি কোম্পানিমানক তরফ লজিষ্টিক শৃঙ্খলার অভাব আর ধারিজ পার্কিং নাইথিবা নু সড়ক সুরক্ষা ন বিপদ দেখা দেইছে। রাজ্য সরকারকর পাখে সিধাসলক সাংবিধানিক আদেশ আর কড়া আইনগত ক্ষমতা রহিথিবা নু পদক্ষেপ গ্রহণ লাগি শ্রী প্রধান অনুরোধ করিছন। অন্তোদয় গৃহ যোজনাথি আউ 2,91,666টা ঘর তিয়ার করবারকে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ নিষ্পত্তি নেইছন। ইতার সহিতে যোজনার কার্যকালকে আউ 2 বছর বড়াই করে 2029 তক কার্যকরী করবারকে ঘোষণা করিছন। ই বাবদে সূচনা দেইকরি মুখ্যমন্ত্রী কইছন রাজ্যর সমকল লাগি ঘর যোগাই দেবার লক্ষ্য খুব জলদি হাসল হবা। যোজনাথি আঘো দিয়া যাওথবার সাহায্য পরিমাণ বড়া যাইছে। আগনু 4 মাসে ঘর তিয়ার সারুলে হিতাধিকারীমানকু 20,000 টাকা মিলুথিলা বেলকে ইহা চিন 5 মাসে ঘর তিয়ার কলে 35,000 টাকা পুরস্কার মিলবা। 6 মাস ভিতরে ঘর তিয়ার সারলে আগনু 10,000 টাকা মিলুথিলা বেলকে এছেন 7 মাসে কাম সারলে 20,000 টাকা মিলবা। যোজনাথি নূয়া হিতাধিকারীমানকু চিহ্নট করবার লাগি পঞ্চায়েতিরাজ আউ পানীয় জল বিভাগকে খুব জলদি সর্ভে করবারকে নির্দেশ দিয়া যাইছে বলি মুখ্যমন্ত্রী কইছন। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। রাইজে আইবা পঞ্চায়েত আর পৌর নির্বাচন লাগি ভোটর তালিকা তিয়ার করবারকে আইবা 26 তারিখ নু ঘরকে ঘর সর্বেক্ষণ মূল হেবা। ই প্রক্রিয়া উতরু 1 জানুয়ারি 2027 তারিখ দিন চিঠা ভোটর তালিকা বাহারবা। তালিকা বাবদে দাবি আর আপত্তি দাখল করবার লাগি ভোটর মানকু 20 দিনর সময় দিয়া যিবা। সবু দাবি আর আপত্তির যাঞ্চ সহিতে দরকারি প্রক্রিয়া শেষ হলা উতরু 10 ফেব্রুয়ারি দিন চূড়ান্ত ভোটর তালিকা বাহারবা বলি রাজ্য নির্বাচন আয়ুক্ত মধুসূদন পাঢ়ী সাংবাদিকমানকু সূচনা দেইছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্বজনীন জীবন থি 25 বছর পূরা করিছন। জনসেবা নু দেশসেবা মন্ত্রকে আধার করি করি তাঙ্করি জয়যাত্রা জারি রহিছে। সেবা ও সুশাসন র এই দৃষ্টিকোণকে নেই করি 2047 তক বিকশিত ভারত গঠনর লক্ষ্য হাসল দিগে সরকার লগায়েত কাম করুছন। সমাবেশী বিকাশ আর সামাজিক সশক্তিকরণ জরিয়ে ই চেষ্টা জনজীবন থি পরিবর্তন আনিছে। আমরি খাস শৃঙ্খলাতি আজ শুনমা মহাকাশ ক্ষেত্রর সংস্কার 2020 বাবদে।
1: 50 বছর নয়কা সময়া হেলা ভারত মহাকাশ ক্ষেত্র কহিলে খালি ইসরোকে হি বুঝা যাওথিলা। 2020 মসিহা বেলকে ইনস্পেস নাথি গোটে স্বাধীন সংস্থা গঠন করি করি দেশে মহাকাশ গবেষণা ক্ষেত্রটি ঘরোই সংস্থার কামকাজ অনুমতি করবার সহিতে একচাটিয়া ব্যবস্থার পরিসমাপ্তি করা যাইথিলা। তার উত্তরু 2023 মসিহা বেলকে ভারতীয় মহাকাশ নীতি অনাযাই করি রকেট লঞ্চর আউ উপগ্রহ নু মূল করি করি ভূভিত্তিক ব্যবস্থা আউ ভিন ভিন সেবা তক সবু ক্ষেত্রকে ঘরোই সংস্থা মানকর লাগি বাট খুলি দিয়া যাইথিলা। ই ব্যবস্থা দেশে মহাকাশ বিজ্ঞান ক্ষেত্রর উন্নতি লাগি কেতনি কেতে সহায়ক হইথিলা। 2014 মসিহা বেলকে দেশে খালি গোটে ন মহাকাশ স্টার্টআপ থিলা। 2026 মসিহা এচ তক দেশে পাখাপাখি 440টা পঞ্জীকৃত মহাকাশ প্রযুক্তি বিদ্যা স্টার্টআপ গড়ি উঠিছি আর ঘরোই নিবেশ সংখ্যা 618 নিয়ুত ডলার পার করিছি। গলা জুলাই 18 তারিখ দিন ঘরোই মহাকাশ গবেষণা সংস্থা স্কায়রুট এরোস্পেস তরফ আন্ধ্রপ্রদেশর শ্রীহরিকোটানু বিক্রম 1 রকেট সফলতার সহিতে লঞ্চ হেবাটা মহাকাশ গবেষণা দিগে সরকারকর সবু উদ্যমকে সফল প্রমাণিত করিথিলা। ইতার সহিতে সরকারকর একলিয়া নিয়ন্ত্রণ থিবা গোটে ক্ষেত্র গোটে জাতীয় শিল্পতি পরিণত হইতিলা।
2: ভারত কি অন্তরীক্ষ যাত্রা বহুত সীমিত সংসাধনো সে শুরু হুই থি লেকিন হামারি মহত্বাকাঙ্ক্ষায়ে কবি ভি সীমিত নহি রহি। ইসরো নে দশকো তক ভারত কি স্পেস যাত্রা কো

0: আজি বোধ হয় উঠিব তুমি
1: জেমা পা নুয়ে ভাই
0: আউ
1: প্রতিমা
0: ওহো প্রতিমা দিদি মু তো সব ভুলি ভালি যাইছি মু কোন কহতলি কি কইলো
1: কা কইলে
0: হ্যাঁ যো জেমা পা নহ
1: হ্যাঁ তো ভালো বড়ি চালিছি আউ
0: বড়ি চালি
1: হ্যাঁ
0: মানে তোমার কোন ঈর্ষা হচ্ছে
1: না না না মোর ঈর্ষা না আমারই অপাত
0: অপাত
1: হ্যাঁ
0: তু তা ভিতরে গোটা কথা রহি যাইছি
1: কোন ভাই
0: হ্যাঁ সবু দেশী প্রজাতির গাই
1: হ্যাঁ
0: সি পুনি ভালো ক্ষীর দউচন্তি
1: আচ্ছা আমার ওটে ধারণা আছে যে জার্সি গাই শঙ্কর জাতীয় গাই মানে ভালো ক্ষীর দিয়ন্তি
0: ও মু কেতলে মনা কলি সে মানে ভালো ক্ষীর দিয়ন্তি তাকো পাই মধ্যে অনেক কিছু খরচ বাচ হুয়ে অধিক আবশ্যক হ্যাঁ
1: আগে
0: তাক করি উপরে আজি কিষান বাণী কার্যক্রম রে বড়িয়া আলোচনাটি আছে হুম দেশী প্রজাতির গাই গরুঙ্কর যত্ন
1: বড়িয়া বিষয়টি ভাই
0: হ্যাঁ আজি বিশেষজ্ঞ ভাবে আমার স্টুডিও কু আসুছন্তি ডক্টর সুশান্ত কুমার দাস বুঝেই কহিবে শুনিবা না নাই
1: শুনিবা শুনিবা ভাই
2: আজি আম সহিত স্টুডিওরে উপস্থিত অছন্তি ডক্টর সুশান্ত কুমার দাস যে আজি আপনমানকু মার্গদর্শন করিবে যে দেশি প্রজাতি গাই গরুঙ্কর আবশ্যকতা কোন সেমানকর যত্ন কিপরি নিয়া যাই পারিব এবং এই গো সম্পদ বা এই প্রজাতির গো সম্পদঙ্কর ভব বস্তুবাদ আড়ু মুহাউচি তারি ভিতরে আমি গো সম্পদ স্থান কোটি পাউছে বাস্তবিক স্থিতি কম আছে
3: আমার গাই তো নিশ্চিত ভাবে আমি গোমাতা হিসাবে তাকে পূজা করু কিন্তু দেশি গাইর ইয়ে মধ্যে আমার কামরে আসে তার ঘিও ছেনা দহি এবং এই দুইটা মিশাইলে আমি পঞ্চগব্য তৈরি করু তেমন দেশি গাই ইয়ে হল আমার সংস্কৃতি তা সহ আমি আজ কথা হওয়া দেশি গাইর ইকোনমিক ভ্যালু অর্থনীতি আমার চাষী ভাই মানকর অর্থনীতি উন্নত সবু কেমতি আমার স্বাস্থ্যগত সমস্যাকে দূর করুছে এবং দেশি গাই রক্ষিবার যে প্রণালী কেতে সুবিধা আমি আজ টিকিয়ে কম্পেয়ার মধ্য করিবা তুলনা করিবা আমার জর্সি যেটা কহতি ক্রসব্রেড বা শঙ্কর জাতীয় গাই তা সহ আমার এই দেশি গাইকে মধ্য বিশ্লেষণ করিবা
2: প্রায়তঃ গোপালক বর্তমান ব্যবসায়িক ভিত্তিতে গোপালন করুছন্তি অর্থাৎ সেমানকর উৎপাদন অধিক বড়িবা দরকার যেউথিপাই শঙ্কর জাতীয় গাই কু পালিবার লাগি সেমানকর ভিতরে আগ্রহ রহুছে আজ্ঞা পরিশ্রম তো সমান তাহলে মু দেশি গাইটি বাঁধিবি কাহিকি মোর উৎপাদন কেতে হব রোজগার কেতে আসি
3: বিলকুল ঠিক কইলে এই যে কনসেপ্ট আছে আমার চাষী ভাই মানক ভিতরে সেইটা মু আগে কইছি পরিচালনাগত যে সুবিধা আমার দেশি গাই সেটা কথা হবা কিন্তু প্রথমে কৌছি যে 1961 মশিয়ারু আমার কৃত্রিম প্রজনন মাধ্যমে এই শঙ্করীকরণ করাগলা 61 মশিয়ারু আজ 2026 মশিয়া হল কিন্তু সেথিরে ওড়িশারে শতকড়া 16 ভাগে গাই অছন্তি আমার শঙ্কর জাতীয় গাই জর্সি শঙ্কর জাতীয় আউ 84 ভাগ আমার দেশি গাই অছন্তি
2: 84 ভাগ
3: ইয়েস কিন্তু আমার 20 বর্ষ তলে ধরন্তু 140 লক্ষ গাই থিলে বর্তমান অছন্ত 99 লক্ষ
2: আচ্ছা
3: কমি যাইছি সেতরে দেশি গাই সংখ্যা কমুছি গোটিয়ে তো আপন কইলে যোথের কি ক্ষীর দবার যো উৎপাদন ক্ষমতা কো আধার করি কি যো কমার্শিয়াল বেসিস বা ব্যবসায়িক ভিত্তিতে আমার দুগ্ধ চাষী রাখুচন্তি গাই সেমানে শঙ্কর জাতীয় গাই রাখুচন্তি মু নাই করুনি কিন্তু 16 ভাগ বর্তমান
2: আচ্ছা
3: কিন্তু দেশি